0: हेलो फरमाइश।
1: हेलो सर, नमस्कार।
0: नमस्कार। हेलो फरमाइश कार्यक्रम ईटानगर में बहुत बहुत स्वागत है।
1: जी सर, हम जनाजी असम जुना मिसाली सबरे बिमल बसुमतारी कोई आसु सर।
0: जी बिमल बसुमतारी जी कল কৰাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। আৰু কেনেকুৱা আছে আপোনাৰ তাত
1: বতৰ ভাল ইফালে?
0: বতৰ ভাল না এতিয়া? অকে
1: হয় হয় স্যার, আমার ইয়াতে রাতেপা বরফ করেছিল, এতিয়া অলপ ওলাইছে
0: আচ্ছা আচ্ছা অকে
1: স্যার। মো এই কই মিল গিয়ার গানটা শুনাই দিলে হয়ে যাব,
0: কই
1: কই মিল
0: মিল গিয়া
1: গিয়ার
0: ফিল্মৰ
1: শুনাই দিলে হয়ে যাব।
0: টাইটেল সঙ্গে শুনিব আপনি?
1: এটা শুনিব।
0: ওকে ঠিক আছে ঠিক আছে, শুনাম। আৰু কাক কাক ডেডিকেট করব?
1: হয় স্যার, আছে আমার রেডিও স্যার, আছে আমার অমর বসুন্ধরে ফাইকন মুন্ডা, রমেশ পত্র, রমেশ প্রজাপতি, ধরমবীর, যোগেন্দ্র অংটি, আর লগতে আছে আমার চন্দ্রকান্ত রায়, বিনি গগৈ, অজিত কুমার শর্মা, শিবা লোহার, আর আছে আমার পন্দিয়া গগৈ, আর আছে অদিত্য রাভা, সুনীল রাভা, রাগে রাভা, এলম রাভা, সুন্দর রাভা, সকলে স্যার। আর আপনাকে স্যার,
0: ओके तो विमल जी कॉल करने के लिए बहुत बहुत धन्यवाद। सुनते हैं आपके पसंद का गाना कोई मिल गया फिल्म से। ओके नमस्कार।
1: नमस्कार।